0: শুভ সন্ধ্যা। আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি মোর্শেদ হায়দার অঞ্জন এবং আমাকে কারিগরি সহায়তা করছেন জনাব সাদিকুর রহমান। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি কবিতা, গান আর গল্পের সমাহারে। প্রিয়তমাকে অভিবাদন জানানোর জন্য কবিতা কিংবা গানের কোনো বিকল্প নেই। চলুন তাহলে শিমুল মুস্তাফার কণ্ঠেই শোনা যাক কবি শহীদ কাদরী কিভাবে তার প্রিয়তমাকে অভিবাদন করতে চেয়েছেন আর অভয় দিয়েছেন, আর সুমন চট্টোপাধ্যায়ই বা কিভাবে অভিবাদন জানাচ্ছেন তার প্রিয়তমাকে।
1: ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং সেলুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডিঙিয়ে কাটা তার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে বায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 গুলো মাথার উপর গোগো করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকলেট টপিয়ার লজেন্স গুলো প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার ওখানে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরি এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনাস বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন, সীমান্তের রেঞ্জগুলোই পাহারা দেবে সারাটা বৎসর লাল নীল সোনালী মাছ। ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্প উত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন। আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে অন্তরকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো আর্কেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে। একটি বেলফুল দিলে 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশিদিন অভিবাদন করবে প্রিয়তমা।

কবিতা শোনা হলো, গানও শোনা হলো, এবার তাহলে গল্প শোনার পালা। শ্রোতা বন্ধুরা, আসুন উপভোগ করি হুমায়ুন আহমেদের অসাধারণ ছোট গল্প অঙ্কশ্লোক। পাখির ডাকে যে সত্যি সত্যি ঘুম ভাঙতে পারে এই ধারণা আমার ছিল না। শহরে পাখি তেমন নেই, আর থাকলেও তারা সম্ভবত ভোরবেলা এত ডাকাডাকি পছন্দ করে না। ভাটি অঞ্চলে এসে প্রথমে পাখির ডাকে জেগে উঠলাম এবং বেশ হকচকিয়ে গেলাম। নানান ধরনের পাখি যখন একসঙ্গে ডাকাডাকি করতে থাকে তখন খুব যে মধুর অবস্থা সৃষ্টি হয় তা কিন্তু না। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, ব্যাপার কি, কিসের হইচই? আমার বন্ধু করিম ঘুম ঘুম গলায় বলল, পাখি ডাকছে, এরা বড় যন্ত্রণা করে, তুই চাদরে মুখ ঢেকে শুয়ে থাক। করিমের সঙ্গে গত রাত্রে এ অঞ্চলে এসে পৌঁছেছি। আমি ঘরকোনা ধরনের মানুষ, বেড়াতে পছন্দ করি যদি বেড়ানোটা খুব আরামের হয়। দুদিন নৌকায় করে জীবন হাতে নিয়ে হাওড় পাড়ি দেওয়ার ব্যাপারে আমার উৎসাহ কম। করিম বলতে গেলে জোর করেই আমাকে ধরে নিয়ে এসেছে। তার একটাই কথা, তোর লেখালেখিতে সুবিধা হবে, দু একটা চরিত্র টরিত্র পেয়ে যেতে পারিস, কিছুই বলা যায় না। কোথাও বেড়াতে গিয়ে চরিত্র খোঁজা আমার স্বভাব না। ঢাকা ছেড়ে বাইরে গেলেই মানুষের চেয়ে প্রকৃতি আমাকে অনেক বেশি টানে। মানুষ তো সবসময় দেখছি, প্রকৃতি দেখার সুযোগ কই। যেখানে যাই প্রচুর বই সঙ্গে নিয়ে যাই। আমি লক্ষ্য করেছি নতুন পরিবেশে আরামদায়ক আলস্যে বই পড়ার মতো মজা আর কিছুতেই নেই। হুট করে কেউ বেড়াতে আসবে না, বিকট শব্দে টেলিফোন বেজে উঠবে না, চেনা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবার মধ্যে অন্যরকম আনন্দ আছে। একেই বোধহয় বলে শেকল ছেড়ার আনন্দ। করিম আমাকে বলেছিল, তোকে দোতলা দালানের একটা বড় ঘর ছেড়ে দেব, সামনে বিশাল বারান্দা, বারান্দায় দাঁড়ালেই দেখবি বিশাল হাওড়, ঘাটে পানসি নৌকো থাকবে, মাঝি থাকবে, যখন ইচ্ছে নৌকায় চড়ে বসবি, আমি তোকে মোটেও বিরক্ত করব না, তুই থাকবি তোর নিজের মতো। মোটামুটি লোভনীয় একটা ছবি তুলে ধরল, তবে এও বলল প্রকৃতি দেখতে প্রথম কয়েকদিন তোর ভালো লাগবে, তারপর বোর হয়ে যাবি, চারদিকে শুধু পানি আর পানি, দৃশ্যের কোনো ভ্যারিয়েশন নেই। অবশ্য কোনো মতে এক সপ্তাহ কাটাতে পারলে দেখবি নেশা ধরে গেছে, তখন আর যেতে মন চাইবে না। করিমের সব কথাই মিলে গেল। অষ্টম দিনে আমাদের ঢাকা ফেরার কথা। আমি বললাম, আরো কয়েকটা দিন থেকে যাই। করিম বলল, তোর যতদিন ইচ্ছে থাক, আমি এই ফাঁকে আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি, একটা হাওড় পরেই আমার মামার বাড়ি, তোকে নিতে চাচ্ছি না, কারণ আমি মামা বাড়ি যাচ্ছি ঝগড়া করার জন্য, তুই থাক এখানে। আমি থেকে গেলাম। দিনের বেশিরভাগ সময়ই কাটতে লাগলো পানসি নৌকোয়, বিশাল নৌকো। নৌকোর ভেতরেই গোসলখানা এবং বাথরুম। নৌকোর ছাদে শুয়ে থেকে দুলতে দুলতে আকাশ দেখা যায়। একসময় মনে হয় আমি স্থির হয়ে আছি, আকাশটা দুলছে। অপার্থিব অনুভূতি। দালান কোঠা শহরে এই অনুভূতি কল্পনা করাও সম্ভব নয়। এক বিকেলে নৌকোর ছাদে শুয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙল সন্ধ্যা মেলানোর পর। উঠে বসতেই ভারী গম্ভীর গলায় কে যেন বলল, ভাই সাহেব কেমন আছেন? আপনার সঙ্গে দেখা করবার জন্য আসছি। আমার নাম জালালউদ্দিন বিএবিটি, আমি ভাটিপাড়া মডেল হাইস্কুলের অঙ্কের শিক্ষক। আপনি অসময়ে নিদ্রাভঙ্গ ছিলেন, এটা স্বাস্থ্যের জন্য হানিকর। আমি অত্যন্ত বিরক্ত হলাম, ঘুম ভাঙতেই উপদেশ শুনতে কারোর ভালো লাগার কথা না। শিক্ষক সম্প্রদায়ের স্বভাব হচ্ছে যখন তখন উপদেশ দিয়ে বেড়ানো। ভদ্রলোক আগের চেয়েও ভারী গলায় বললেন, আপনার বিনা অনুমতিতে একটি কার্য করিয়াছি, নৌকার মাঝিকে চা বানাতে বলেছি, নিজে এক পেয়ালা খেয়েছি, এখন আপনার সঙ্গে আরেক পেয়ালা খাব, যান মুখ ধুয়ে আসুন, শহরের বেশিরভাগ লোক মুখ না ধুয়ে চা খায়, স্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকর। স্বাস্থ্যের জন্য হানিকর বিষয়গুলি যিনি এত ভালো জানেন তার স্বাস্থ্য খুব যে ভালো তা দেখলাম না। রোগা কাঠি, মুখ ভর্তি কাঁচা পাকা দাঁড়ি, যক্ষা রোগীর মতো চোখের উজ্জ্বল চোখ, বয়স পঞ্চাশের ওপরে, পায়জামার উপরে কালো রঙের একটা পাঞ্জাবি পরে এসেছেন। আমি বললাম, আপনি কি কোনো বিশেষ কাজে এসেছেন না এমনি গল্প গুজব করতে এসেছেন? কাজে এসেছি, গল্প গুজব করে নষ্ট করার মতো সময় আমার নাই, আপনারও নিশ্চয় নাই। লোকমুখে শুনেছি আপনি গল্প উপন্যাস লেখেন,
অবশ্য পড়া হয় নাই, সময়ের বড়ই অভাব। একবার ভাবলাম বলি, আমাদের কাজের অভাব আছে, সময়ের অভাব নেই, আমাদের সবার অঢেল সময়। বললাম না, কথাবার্তা বলে এই মানুষটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। শিক্ষক শ্রেণীর কেউ কথা বলার প্রশ্রয় পেলে অনবরত কথা বলে। ফরিদপুরে একবার এমন একজনের সাক্ষাৎ পেয়েছিলাম, তিনি সন্ধ্যাবেলায় কথা শুরু করলেন, এক নাগারে রাত 11:30 পর্যন্ত কথা বললেন। কেউ কিছু বলতে গেলেই হাত তুলে বলেন, এক মিনিট, আমি আমার কথাটি শেষ করে নিই, তারপর যা বলার বলবেন। এই জালালুদ্দিন বিএবিটিও সেই ধরনের কোনো মানুষ কিনা কে জানে। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, আপনি কি সিগারেট খান মাস্টার সাহেব? তিনি বিরক্ত মুখে বললেন, স্বাস্থ্যের জন্য হানিকর জিনিস পরিহার করি, চা পরিহার করতে পারি নাই, লেখালেখি করি তো, এই জন্য চাটা প্রয়োজন হয়। আমি অত্যন্ত শঙ্কিত বোধ করলাম। অতীত অভিজ্ঞতায় দেখেছি, গ্রামে গঞ্জে যেসব লেখক আছেন তারা শহরের শ্রোতা পেলে সহজে ছাড়েন না, জীবন অতিষ্ঠ করে তোলেন। জালালুদ্দিন বিএবিটি বললেন, আমি কাব্য চর্চা করি। আমি চুপ করে রইলাম, এসব ক্ষেত্রে উৎসাহসূচক কোনো কথাই বলা উচিত না। জালালুদ্দিন সাহেব বললেন, আপনার মনে হয়তো প্রশ্নের উদয় হয়েছে, অঙ্কের শিক্ষক হয়ে কাব্য চর্চা করি কেন? আমার মনে এ ধরনের কোনো প্রশ্নই উদয় হয়নি। অঙ্কের শিক্ষক কাব্য চর্চা করতে পারবেন না এমন কোনো কথা নেই। সঠিক বলেছেন, তবে আমি প্রথাগত কবি নই, আমি গোটা পাটিগণিত কাব্যে রূপান্তরিত করেছি। আমি অবাক হয়ে বললাম, বলেন কি? আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। পাটিগণিতের একটা অঙ্ক আছে এরকম, ক একটি কাজ 15 দিনে সম্পন্ন করিতে পারে, ঘ সেই কাজ 30 দিনে সম্পন্ন করিতে পারে, ক ও খ মিলিতভাবে সেই কাজটি কতদিনে সম্পন্ন করিবে। এই অঙ্কটি আমি কাব্যে রূপান্তরিত করেছি, আপনি কি শুনবেন? আমি বললাম, অবশ্যই শুনব। জালালুদ্দিন বিএবিটি গম্ভীর স্বরে আবৃত্তি করলেন, রহিম করিম ছিল সহোদর ভাই, করিমের যে শক্তি রহিমের তা নাই, করিম যে কর্ম মাত্র 15 দিনে করে, সেই কর্ম রহিম করে 1 মাস ধরে, এখন বালকগণ চিন্তা করো ধীরে, 2 ভ্রাতা সেই কর্ম কতদিনে করে। আমার মুখে কোনো কথা জোগাল না, অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। ভাই সাহেব কেমন লাগলো? আমি বললাম, জি ভালো। অন্তর থেকে বলছেন তো? আমি বললাম, অন্তর থেকেই বলছি। শুনে প্রীত হলাম। আরেকটা শুনুন, চৌবাচ্চার অঙ্ক আবৃত্তি করব? আমি বললাম, জি করুন। চৌবাচ্চা ছিল এক প্রকাণ্ড বিশাল, 2 নলে পানি আসে সকাল বিকাল, 1 নল পূর্ণ হতে 20 মিনিট লাগে, অন্য নল পূর্ণ হয় না 1/2 ঘন্টা আগে। চৌবাচ্চা পূর্ণের সময় করহিনী নন, 2 নল খুলে দিলে লাগবে কতক্ষণ? আমি নিজের বিস্ময় গোপন করে বললাম, এ জাতীয় কবিতা মোট কতগুলি লিখেছেন? তিনি বললেন, 3611টি লেখা হয়েছে। এসব কবিতার আমি নাম দিয়েছি অঙ্কশ্লোক। পরিকল্পনা আছে 10,000 পূর্ণ করে পুস্তক আকারে বাজারে ছাড়ব। আমি নিতান্ত আনাড়ির মতো বললাম, এতে লাভ কি হবে? তিনি বিরক্ত গলায় বললেন, লাভ কি তাও ব্যাখ্যা করতে হবে? ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কভীতি প্রবল, কবিতায় সে অঙ্কগুলি পড়লে ভীতি দূর হবে, তাছাড়া মেধাবী ছাত্ররা অঙ্কটি মুখস্থ করে ফেলতে পারবে, পারবে না? হ্যাঁ পারবে। তাহলে শুনুন, বাঁদরের শ্লোকটা শুনুন, তৈলাক্ত বাঁশ ও বাঁদরের শ্লোক, আমার গ্রন্থের শ্লোক নাম্বার 2003। একটি বাঁদর ছিল দুষ্ট প্রকৃতির, তৈলাক্ত বাঁশ দেখে হয়ে গেল স্থির, বাঁশ বেয়ে উপরে সে উঠিবার চায়, পিচ্ছিলতার কারণে পড়ে পড়ে যায়, 1 মিনিটে বেচারা উঠে যতখানি, অর্ধপথে নেমে যায় পরাভব মানি, বংশদণ্ড 20 ফিট লম্বা যদি হয়, উপরে উঠিবার সময় করহ নির্ণয়। আবৃত্তি শেষ করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন, শান্ত গলায় বললেন, উঠলাম, আপনাকে আর বিরক্ত করব না। আমি বললাম, বসুন, আর একটু বসুন। জি না, সময় অল্প, কাজ প্রচুর, দোয়া করবেন যেন কাজটা শেষ করে যেতে পারি, বেশি দিন বাঁচব না, আপনি করিমের বন্ধু, তাকে আমার কথা বলবেন, বললেই সে চিনবে, সালাম আলাইকুম। ভদ্রলোক আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে নৌকা থেকে নেমে গেলেন। নিজের ছোট্ট ডিঙ্গি নৌকার মতো নৌকা নিয়ে এসেছিলেন, অন্ধকারে শুধুমাত্র নক্ষত্রের আলো সম্বল করে তিনি নৌকা ভাসিয়ে দিলেন। আমার নৌকার মাঝি বলল, ইনার নাম পাগলা মাস্টার, একলা একলা থায়ে,
রাইত দিন বীর বীর কইরা কি যেন বলে আন্ধার রাইতে একলা একলা নাও নিয়া ঘোরে। আমি বললাম, ছেলে পুলে নেই, একটা মেয়ে ছিল, মইরা গেছে। আমি লোকটির প্রতি এক ধরনের মমতা অনুভব করলাম। ভুল কাজে জীবন উৎসর্গ করে দেয়ার অনেক নদীর আছে, ইনিও তেমন একজন। এদের মমতা দেখানো চলে, এর বেশি কিছু না। করিম এলো তারপর দিন। তাকে জালালুদ্দিন বিয়ে বিটির কথা জিজ্ঞেস করতেই সে বলল, তোর কাছে এসেছিল নাকি? তাকে কি ডাকা হতো জানিস? তাকে ডাকা হতো মুসলমান যাদব। অঙ্কের জাহাজ ছিলেন, যে কোনো পাটিগণিতের অঙ্ক মুখে মুখে করতে পারতেন। এখন পারেন না? পারেন বোধ হয়, তবে মাথা খারাপ হয়ে গেছে। দিন রাত কবিতা টবিতা লেখেন, অঙ্ক শ্লোক। মেয়েটা মারা যাওয়ার পর মাথাটা খারাপ হয়ে গেল। খুব আদরের মেয়ে ছিল, নাইনে পড়ত। অঙ্কে কাঁচা ছিল বলে বাবার কাছে খুব বকা খেত। মেয়েটা বাবাকে অসম্ভব ভয় করত। মেয়েটা মরবার আগে বাবাকে বলল, এখন তোমাকে কেন জানি ভয় লাগছে না বাবা। আগে ভয় লাগত, অঙ্ক ভয় লাগত তো, সেই সঙ্গে তোমাকেও লাগত। এখন আমার একটুও ভয় লাগছে না। মেয়েটার মৃত্যু স্যারকে খুবই এফেক্ট করে। মাথায় একটা চিন্তা ঢুকে যায়, কি করে ছাত্রদের অঙ্ক ভীতি দূর করা যায়। আস্তে আস্তে মাথাটাই খারাপ হয়ে যায়। ঢাকায় যাওয়ার আগে তোকে একদিন নিয়ে যাব স্যারের কাছে। গেলাম একদিন ওনার সঙ্গে দেখা করতে। আমাকে চিনতে পারলেন, সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা বললেন। খুব আগ্রহ করে অঙ্ক শ্লোকের বিশাল খাতা এনে দেখালেন। গাঢ় হুঁশারে বললেন, গ্রন্থটির নাম রেখেছি নুরুন নাহার, আমার কন্যার নামে নাম। বেচারির বড় অঙ্কভীতি ছিল, গোপনে কাঁদত। বইটা আরো 15 বছর আগে যদি লিখতে পারতাম। বলতে বলতেই জালালুদ্দিন সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। অনেক কষ্টে নিজেকে সামলালেন। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, একটু দোয়া রাখবেন, কাজটা যেন শেষ করতে পারি।

শ্রোতা বন্ধুরা, বাপ্পা মজুমদারের কণ্ঠে আপনারা এতক্ষণ শুনলেন কখনো ইচ্ছে হয় গানটি। দেখতে দেখতে সময় একেবারে শেষ হয়ে এল আর আমরাও অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম। আজকের অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, আগামী 14 জুলাই বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা আয়োজিত বাংলাদেশ নাইটের কথা, যেখানে থাকছে চ্যারিটি ডিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করছি আপনারা সবাই সেই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করবেন। শ্রোতা বন্ধুরা, আশা করি আজকের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaradio@hotmail.com এবং banglaradio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।